0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। মর্নিং মাইক। গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। একদম বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, একদম আকাশ এখন মেঘলা। যেও না তো একলা, এই গানটার কথা মনে পড়ছে, কারণ এত বাইরে একদমই অন্ধকার। সকাল থেকেই আজকে একদম দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই আমি আজকে খুব তাড়াতাড়ি বের হয়েছি, কারণ একদম জানি যে রাস্তায় জ্যাম পড়ে যায়। তারপরেও জ্যাম পেয়েছি আমি, যাই হোক ফাইনালি কিন্তু পৌঁছাতে পেরেছি আপনাদের কাছে। আমি তানহা হাজির হয়ে গিয়েছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক আড্ডা দিই, গল্প করি, গসিপ শেয়ার করি, মজার মজার অনেক ইনফরমেশন শেয়ার করি, সেটা আজকেও করব। আপনারা চাইলে নিজেরাও কিন্তু ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন মর্নিং মাইক শুরু করি। কিছু সুন্দর সুন্দর গান আপনাদের জন্য আমি রেডি রেখেছি আজকের মর্নিং মাইকের জন্য। প্রথম আমি যে গানটা শোনাবো সেটা হচ্ছে পাতাল বাঁশুরি, যেটা নতুন বের হয়েছে কোক স্টুডিও বাংলার। সেই গানটি শুনুন এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।
3: বাইজা বুজা তামা তামা
4: উল্টা জেনতো মগর কি উল্টাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়ালি ছেড়ে
6: দিল দিয়া ফিল করেন। 90.4